0: দশমপাহা অনুতনাই দশমহাত লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: বেলাব সাজতুনাই
2: বেলাব ওবা বেতে কিনা আমি